0: হাই হাই কে কে চনুলম কেপে মরাং চনুলম হেন নিকে মচ্চো হজিক ফবো কাউরেন সনসেন বচ্চিব চলো হাই থিলে নদো নিচং নো পাবসু সমুনম দা পোদন পোখো কাউরেন সনাম মপুথন পিজক দবনি করৌন নরন ওয়াইট গাই কাউরেন আমত চিত্তন খুমন পুঙ্গ ইউরক দবনি চলো হাই থিলে
1: বসন হো পপ্পা মান বি সনাম মসিগা ইদু নিচং নো ওয়াসিগা নওয়ামি কপু থিম গড়া মন বি সঞ্জাম সিবু তত কেড্রা নমুম দিয়া ওয়াবু বুইরগনি এ পন্থা
0: ইয়া করিস লৈত্রবা নওয়া মচো নহং নসু কাও বাই গি চিং থকত অরং অরং ন খুম ছাই চলো হে নওয়া মচো সে পুদন কাউরে ন ছঞ্জাম ছে ছেলো চো ইয়াই বি ন থোয়াই মচো তো মানিং গবরে হাই রাম কে পি গি মাটি চো
1: বুপা নমুম ছে ছেরগি আসাও কমি মে ইয়া উবিরগনো বুপা হাবলে মপুপি না পাই না মমনি বুকরি গে জুহান মাগে বলে।

0: intun ngai su thang droe la ngai sha nu bifil in ka le bom party khona ngai thang nu mi bing jana anya jama ka hunglat nu lumik ni chakrin nthum ga minit som pang to ta nu kan bi ani chan om meire khale bohoi bla having na ching nu phunung thang la lune anya lang tu ga bi mangsa ri jo
1: ইনপুইগি থৌরম তাবিরি আকাশবাণী ইম্ফাল থৌরম সন্দোকতুনে তাহানজারিবা আসি মিডিয়াম ওয়েভ মিটার চহুম নিফু দশমিক আমা কিলোহার্জ চানিপান মারিফু নিথৈদ সন্দোকচারিবা আকাশবাণী ইম্ফালগি কংলা চ্যানেল দেগিনি হৌজি অমুক তামিনাসি মার পাইতে আমাদি থাদৌগি থৌরম মথং মথং ওয়েনা

আলুর ঘর সব দিনাজপুর খাও, হাসিমারা আলিপুরদুয়ার খাও খানি, কেলার মুন্দা পশ্চিম মেদিনীপুর খাওয়ে, উদান স্কিম বং খাওয়ে, ট্রাইপার্টাইট এমওইউ সেন্টার খানি এয়ারপোর্ট রে সৈসু পোখাংলুমগাহিনে ডিপার্টমেন্ট অফ মিউনিসিপাল এডমিনিস্ট্রেশন হাউজিং অ্যান্ড আর্বান ডেভেলপমেন্ট মাহুদ রুই ম্যান পাওয়ার গাট মাই নাই মাই খানি তানসিনথা খাও জ্যাং মাই মাই আজু নাইবামসিনি মণিপুর তং আর্বান লোকাল বডিস সুইসনাই খাও আর্বান হাউসিং স্যানিটেশন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লাইভলিহুড খানি সিভিক ইনফ্রাস্ট্রাকচার তান খাও দেগাই থাকং তানসিনথাবমথে সেন্ট্রেল খানি স্টেট টং স্কিম নুন খাও গংটাক মংমাই টং লাম আজু তাই মিট দ্য প্রেস 13 এডিশন ডাইরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন ডি আই পি আর রুই রেক লানা দোলা নং ডি আই পি আর অডিটোরিয়াম ইম্ফাল খাও মিটাই কুম্পালে অল মণিপুর ওয়ার্কিং জার্নেলিস্ট ইউনিয়ন আমজু টং লোন রিঙুন কানাই টাক মাই ফাউন্ডেশন ডে মণিপুর প্রেস ক্লাব ইম্ফাল খাও আসাই লাপ মেমু খাও চিফ মিনিস্টার পকেম চান রুই লসালা মধুনা গোয় রুই রং খাত তান পুখাও বান মেথাই ব্লকেট স্লোম মাখান কমাই রুই সাকে মণিপুর খাও সুজা মাইকলুম খাও তিহান গোদ খাং মণিপুর গোয় রুই তানসু চপল খাং কমাই রুই তান সাকে জার্নালিস্ট নুন টং বু টং পেনশন নি দেঙ্কা চিং চাত খাওরুই দেঙ্কা চিংরু খাও টিপু লোপনি থে খাটনি ফ্যামিলি পেনশন নি দেঙ্কা চিংপুম খরুই দেঙ্কা চিং স্নাই খাও টিপু লোপনি থে তুনা চিফ মিনিস্টার রুই সালোকনে লিডারশিপ অ্যান্ড একাডেমিক এডমিনিস্ট্রেশন তুমি লাম খাও টু উইক রিফ্রেশার্স কোর্স মণিপুর ইউনিভার্সিটি খাও খাও পথে লিডারশিপ একাডেমিক এডমিনিস্ট্রেশন অ্যান্ড লিগাল এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন তুমি রিফ্রেশার কোর্স আসাই মণিপুর ইউনিভার্সিটি টং এম আই এম এস মিমস অডিটোরিয়াম খাও খাওথলকনে মেটং কোর্স তাই সেপ্টেম্বর রুসরুখাও রুই চুটিচাত ফাও তাকাইলুকনি কামুং তাই ইউ জি সি মালাবিয়া মিশন টিচার্স ট্রেনিং সেন্টার মণিপুর ইউনিভার্সিটি রুই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বং খাওরুই লাইপাতপিডঙে কামুং খাওতাই ওজা খানি এডমিনিস্ট্রেটিভ অফিসার কাজাওনা মাসাই গান রিঙন কথক বুরুই গংলকনে ইন্টেলিজেন্স চং লাপক থানমে লতো মেলে কাজাওনা সি আর পি এফ মণিপুর অ্যান্ড নাগাল্যান্ড সেক্টর রুই কমান্ডো ইম্ফাল ইস্ট ইম্ফাল ওয়েস্ট লে কারিউলানা ফুগুট খাওরুই কংপাল কংখাম লেকাই ইম্ফাল ইস্ট খাও এন আর এফ এম রিহাও মে গান নাইতকে কনাই কিউথু সলাইবম তোমটিন মেটাই কতিংকুম সুইসনাই খানি সলাইবম জগত শ্যাম মেটাই কতিংকুম তম্বপুম ওয়ে কনাই হাই চনায় খানি এস এস বি পার্সোনেল দ লমলং বাজার খাও আগস্ট বুজান সুখনাই কুম চিনহানে চুচরুক খানি সি আর পি এফ পার্সোনেল দ খুহামপাত খাও সেপ্টেম্বর বুজান রু কুম চিনহানে চুচরুক খাও তাকমাই কাকুমে খাও কজাকনে বনসিন একে 47 খাট কথু রেদাইন কথুম 9 এম এম পিস্তল খাট কথু কথুম খানি কার খাট অটোরিক্স খাট খানি স্কুটার খানি কথাই খরু নিতকনে কৌথো কপু সলহেবম ইয়াইমাতা মিলামলে করেনানা হিমলো রেগনথে দিল্লি গভর্নমেন্ট রে আশা ওয়ার্কার্স নুতং বুখাতং জাংফি দেঙ্কা চিং থুম খরি চিং জ্রুক খাও বুথাও লোপনি থে মি টংলা দিং তাই চিফ মিনিস্টার লু রেখা গুপ্তা রুই নোলা নং তিংজি নিউ দিল্লি খাও বম্পি লালানা ক্যাবিনেট মিটিং তে রুই দিংকাই লোকন তুমে মি তৈ রুই আশা ওয়ার্কার্স গোয় রুই লুনিং গুণ কনু থাও তাপনে খাও খালু গম্পনি লু গুপ্তা রুই সালোকনে অযোধ্যা উত্তর প্রদেশ খাও ন্যাশনাল সিকিউরিটি গার্ড এন এস জি রিজনাল সেন্টার কাসিয়াম থাও খাং মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স খাও রাম ইনসা তি খাং উত্তর প্রদেশ ক্যাবিনেট রুই নুলো কথে
metongla ding tai chief minister yogi adityanath rui bampi lalana bamlo ka mai cabinet meeting tarui ding kai lokon tongai mansai akhadrui akha ka person to person p2p upi transaction sukhau charge lane tong ha me tuna government ri satan pakan the merchants nun khau sen transaction mai den ka sinai phau ni charge lane tong me tuna finance ministry ri sakane Chhattisgarh state election commission ri nawar raipur khau asai khori khau lana jang ne nai All India Conference of State Election Commissioners lakpat puni the luan tam lukan hai tang mai election commissioners conference sai governor Ramen Deka re lam palu puni kamung khau tai Princeton University New Jersey khau re international experts kani United States tong democratic election khau specialized mai nonni conference ka tai gom ka sa lu puni sam mai da kore ngalo the katang khonai bam the subject lu rai me kos na nu lo de kho gesen hung pan mai khawre ram ro lu nu de kho